0: गिलास तुम कुफा भी
1: फाल या तेरा फाल आप कहाँ वाले फने चीज क्यों है सच्ची अधिक मास ना वन तंदरा ना जो फने फने ने चीजो के तेरी म्यान सुन भोगा माला गास दे तो जेमानं जो इफ़िद या तो का इफ़िद
2: tena famoronana asa ne tsy hoe ny fanjakana nandamorona ny asa fa ny secteur privé no atao izy motive anazy arovana izy a omena azy ny jiro a omena azy ny lalana atao le toerana entinareo zay le zavatra hita sy mandeha raha tany tonga avinareo tia madagasikara fa misy tany malalaka tia de atao nahita fidotroany rano any jiro any lalana eo an'izay secteur privé mandeha de mandeha le fifaninanana manana traikefa amin'io azy oko be fa zay matahotra anao ain'io zany manangana iziny zany aiko zany
3: zaho zanakiray nanaitra vo niditra tato a de ny tsy fatomambana anareo ato amin'ny televiziona malagasy tokony hatsaraina izy ty tokony amboarina izy ty satria fantatro fa maiky iny izy ty tena maiky izy ty ary ianareo amin'ny serasera televiziona malagasy ny radio pirenena no tena antoko ny anakiray fampitana vaovao maka ny vahoaka fa tena misimisy fa olona tena tsy mahalala akory na de ny akaiky aminy ary le commune satria lalana tena tsisy ny tatezana tapaka misy koa dolo izy de zay ny mahatonga hoe maniry keo ara maniry aloha mba tena ho atsaraina ary minona reo afa ho avy aro lany a de zay ny mahatonga hoe ty televiziona malagasy ty ty ny ataoko voalolarana aloha mba hahafahany olona rehetra misitraka ny vaovao maheno ny teknôlôjia vaovaovao mitranga
0: Sotra tombokolahy, sotra tombokovavy.

0: क्लास तुम कफा भी
1: ए फोना लो जाने हम लाफन रही छि दे रोटा नै लु जाने हम पिया से जो तो वाला जे न म्यासा ते ना छि दे मे ते हम नै लु जान ले से ती तने से जो बात म ते के नोटा न बमे ते हम नै जाने आ सब भूत जान लु ओटा नै जान ते न बमे ते हम नै ले वे छि वरुता ना ने वा सब भूत जनो सि न मिब तो रने छि मे ते हम नै लु जान ले इज लु ने फा हम न मा फा सला मान ना जन दया ए तुकुम नुए आसा नु बना ली तुकुम ले फेपे रान मिला रान फली आसा जान तुकुम में क्या तो फोन छते वे मी कपारा वे रयान सुतुल लाल लुते न मार हां सेलु जान राम ने थेटर ने फाट लु जान डोट ने ते नक मनु पा दी जे उटा ने जों फाट फाफा लोडा ने पिचा राम मिशम पुरा ना न देव डवे मी मेत फोन न निन रिच मच रेश नो करा मिशम पुरा ना ना नाम फो कंटर नो नो छुं फोगा वटा ने जों फाट जे मते कसा पुजो मम दिन देखेल चेन nefany a zay zao asa potsy mivoaka ny tany de ohatr'izay le izy
2: mahomby kosa aloha la izy raha izaindraiky io se satria mahomby la izy ko zao raha marary efa tohatra miena be mihitsy ko
3: le fiobona de toute façon le fiobona zany tsy raty mihitsy hoe fa le problème le izy tsy mifanaraka tsara am'le hoe tena fiobona mioboka anao tsy mioboka anao tsy hita hoe izay tena marina fa de toute façon zany tokony misy fahongazana foana na de kely ary ny fahitako azy zany raha tsy fantatro lay hoany
4: tena mahomby ary misaotra amin'ny fanjakana aloha nanao an'izay zavatra izay fa aminay aloha mety le izy mety le izy na de hoe miasa tenany ary zay a dia mety aminay ilay izy satria tsika haina nge no foateto
3: ny jerevantsika azy voalohany angamba nahitana azy hoe mifindra amin'iny le lalan'inona ny le aretina raha hoe araka nyfandiniako azy zany le aretina mifindra arakaraka le contact aman'olona fa sy diviana dikan'izany zany raha hoe misy ny fibona de miena kokoa zany le contact amin'le olona zany hoe tokony misy fiatraika foana eo amin'ny fifindran'le valakaretina zany hoe mahomby misy fahombiazana foana ary na de hoe tsy de lavorary loatra ary le fomba fanaovantsika an'le fibohana ataontsika hoe tsy maintsy misy effet positif foana azo avy aminy
2: na izy aloha nytany misy fiatraika satria na le fitedavanao ra nge sahirana le raha amin'le fitedavana tsy na de le ny anay zao raha ny tena marina sabotsy zay fa tokony mbaikaramakely nefa nzao zay de mity de le ao anatin'le telo andro nefa le hanina hohanina telo andro ny tena enjana be a satria anao tsy maintsy mamorona ny tsy misy mihitsiny zay ny olana kely amin'le izy
3: tsotrany tsy de hitako tsara le tena fiatsaikana anao e satria ohatranay miasa mpiasa mpanjakana zay ka zy fiatsaika ny fanjakana manome vola voana oe fa hoan'ny sasany peut-être mety ohatraohatran'izay
4: aminay miasa tenany zany a tena misy le izy satria zavatra tsenanay zao a sabotsy vao tena hoe tsy miasa le mpiasa zany de mbo mividy zavatra ato aminay de zao ny ofizay zao rahapitso tsy mivarotra de zay kelikely eo zany natao amboamboarina hoe mavita sabotsy lahaty zay hitanay eo zany de zay no amboamboarina nefany a tsena zao hoe raha malala fa reo voatsena tsisy mihitsy amin'izao tsisy mihitsy ny tsena hatramiy na mpivarotsana na raha mikolay hoe tsisy le tsena amin'izao satria tsy mandeha le entana tsisy nininina taloha zany hoe mba misy vazaha tonga ohatra zany mba vidividiny entana efa zao tsisy mihitsy fa de mioty any zany miodikodiny eto
3: raha eo amin'ny fiainana aloha ohatra nay le miasa tena zany de hita be misy le fiatraikany satria le andro tsy asana ny fotoana zany vola aminay zany hoe ny ora esana zany ny vola aminay karaha misy ny fiobona zany hoe tsy mivoaky ny trano a de dikan'izany zany tsy maintsy misy fiatraikany foana zany amin'ny lafiny indrindra amin'ny lafiny ara ekonomika tena misy fiatraikany be mihitsy fa rehefa zay moa zany no hita fa mahasoa de zay izy zany
0: saotra tomboko lahy saotra tomboko vavy